স্বাগত নেই করোগে মেরা, ওয়েলকাম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম, কেমন আছো, কেম ছো, স্বাগত হ্যাপ সবকা 104.9 FM ফান এশিয়া রেডিও পর। সুবহ শাম দিন রাত রোজানা হর হফতে হম আতে হ্যাঁ হাসতে হাসতে বস জাতে হ্যাঁ আপকি এক মুসকান, আর ও মুসকান গানে সে আয়ে, কুছ ঝিলু রাম নে কর দিয়া উসসে আয়ে, গল হিন্দি হিন্দি বোল মে জুড়নে সে আয়ে, জেসে ভি আয়ে, বস চাহত মেরি ইহি হ্যায় কি মুসকান তো আয়ে। ধমাল এক মুসকান ওয়ালি ফিল্ম হ্যায়, আই মিন স্ল্যাপস্টিক কমেডি, পাগলপন্থি, মতলব দিমাগ কো জো হ্যায় সাইড মে রখ কে দেখনে ওয়ালি হোতি হ্যায়, উসি কা গানা বাজা রহি হুঁ। ধমাল 4 কি সিরিজ আ চুকি হ্যায়, অজয় দেবগন, রিতেশ দেশমুখ অ্যান্ড অরশদ ওয়ারিস, জাভেদ আখতার, ও মাই গড, দিস গাইজ গো ক্রেজি, অ্যান্ড দ্য সঙ্গ জাস্ট ফর ইউ।